0: তাহলে পর্বের তিন উপাকারে তিন আওয়াজ নিকালে বেকারি পরিমাত্রক অবরোধ শিক্ষা করব দর্শন তখন মজাও দেশে কি বিদ্যালয় স্থানীয় সরকারের তিন গুলি দৃশ্য দাখিল সপ্তাহ এবং সুবর্ণ কিন্তু প্রভাবকারী নয় সারাটা আরাম বিদ্যালয় কাছে সে ধর্মরাজ যোশী কথা বলছেন স্যার
1: কি তো না আপনি ঠিক আছে
2: দেশ স্বাস্থ্য স্বাস্থ্য

বিভাগে শিক্ষার্থী হয়ে কেটে আঠানব্বই সদস্য ঠিক করে ছয় আঠানব্বই বিদ্যালয়ের

তবে সন্তুলিত খানা খাই, ব্যায়াম সব করি। তোমরা পান ঘটিনা মাসে একটু রাখি, তোমরা ভালো দিয়ে তব করি। আজ নির্ভয়ে কাটে জীবনযাত্রা, মশা বাড়ব মাসে কাটে সুস্থ জীবন।